0: ঠিকই দুরেং বয়ম তেনতে ইকানা আ অমর নাথ সমর না থাকি জুড়ি কুত্তা এতে মার আয়ার পাদ আয়মি এবো কাহানি
1: মরণ বুড়ে এন্ড কাইরি বুড়ি রিয়া কাহানি মরণ বুড়ে এন্ড কাইরি বুড়ি আকিং হাম বুড়ি কিং তাইকিনা এসু রাসা এন্ড ও এসু কিং উপড়ু আকিং আকিং রে এনতে না দো জারগি দিন বেটেনা পাতা উৎকো অমন্তান ইমিতে মরণ বুড়ে উড়ুকদা বুরুং চেনোয়া।